আছে। আমি তো ঘরে বাসা মোবাইল অ্যাপ দ্বারা রেশন কার্ডের একটি ডেবিট মারি দিই। তোমার বড়বেলা আওয়াজ না যাতে নিবাসী ভুলবে শেখাচ্ছে, তাতে ফেরিয়া দুর্গা বসে আছে। শ্রোতা,